গলালে জুটি ছোর মন গয় মরে রাগারা তো কান লাই ভোটে ভোটে মাইলে তান করম গাগারা ভরে কো এই ধ্বসে মোরাই কতে দিন বুদ্ধি কতে দিন আতে ইউ কান কঠোরাই তেরো বুদ্ধি তো দেখে আদর মারে শূন্য থায়ো মেরো গত শেখি বলে বয়ারু ঘু শেখে মধু আগলি শত্রু ভয় যতে ঠুলো পরাক্রম গরে উনান সাহেব আইলাই।